0: শুনছে কেজে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি সাউলি।
1: কেজেআইটি সাউলি আপিছে 100% জব প্লেসমেন্ট নি গ্যারান্টি।
0: ভিজিট আওয়ার ওয়েবসাইট kjit.org টুডে।
2: হর রোজ সুবহ 7 বজে শুনিয়ে কার্যক্রম ভুলে বিসরে গীত, জিসকে প্রায়োজক হ্যায় ভিকো বজ্রদন্তী। মজেদার নহীঁ, অসরদার, ভারত কা গম এক্সপার্ট।